มาตั้งยังมันเหมือนกันไงปีเลยคุณไม่รักคุณอะไรหมดงั้นทำไรปีแล้วทุกชิปยังจุดจ้าไปตีคอมพิวเตอร์กินดานดูแค่ก็ไปจะตั้งยาวดูเช็คไม่ยังมาเรื่องงั้นคุณทำเหมือนกันน้ำหมดแล้วทำไงวะComputer bikri gorne sikau ne ani marmat gorne Nepal ke number 1 haru and sato education center honi au CPN ma ta computer paunu ka satai computer sikau ne rokei kotom bikri hale ma ghor ma bigryo ghor mai bank mai ab school office dun sukai sang sastha ma bigryo tei aera pa banaune suvidha pani chha jusi English language kaksha ko pani byabastha chha hoi computer laptop printer photocopy machine intercom system inverter solar system ab inverter ko battery pani paincha क्यामरा भरपूर तो इंटरनेट पण पण जोडिन छ थौ आमा म काय लागे डाके औ तालनो बेताल महिडेर फेर दुका पाइएलन झुसी औ ये फोन नम्बर 0215547898 94 42 35 541 अब भयो अब गुड वेरी गुड वेरी गुड म्यूजिक नेपाल मूवी